খাবিব কাখাসু এ লো বিলে ব জাগলি বিলে খাতব চে আলো খাবে লাহু মিকাব জালে না খাবে নেচি।

lo ya nyu ka pa cha ji hum ji ku ta ne cha tha nga ya nyu a ji no te a ji lo te khe thu ji thai pu na ko ni khe thu phu thu la nga ya nya ka ne ta na nga ne cha ga ji le le hum tha ga le a da ne ma ya nyu ka pa cha ga ji le cha ga ji le le hum tha ko na le ti pu na lo ya nyu na cha cha na nga pu na cha cha na na cha m si ya nyu ji ha pu nu ko ni sa cha m cha m si chima mure na de de de de chu le me ye ne tu mi ne di ma kha ko ni chima pho ko jo chima pho na is ni cha me na cha cha ho di po na ti po na le na cha cha ga is ni lo na ko ni ti ji ma ku kha na ko ni mya le lo ko ba du le nga ye nya pe lo no a di a ji ji sa nya nga lo le a ku la na lo ye nyu tu mi ne he le a ji ji pi la nya nga le ga pa cha da ne ma ye nya a be be na ko ni mo du lo lo lo ga la ji lo ye nyu le ko phu ma du ga ne ko lo ge ge lo ye nyu le du ko ne chi chi te ko lo du du du ge nga je ye nya na mo tu ju ni ne le na cha cha lo ye nyu a ji tha ju ne na mo du ko ni chu ma a lo ge cho ni ko lo nga je ye nya na le ti po na ko ni man ni ma du lo ko ti po na ko ni mang le ti po na nghe con ni mama la khu lo cha con ni do do le ma ge ni khu lo pe nga je ya nya na nu ma con ni san ni kam tu tum le khu cho nga je ya nya na le sa go ge san ni khu lo go do do lo khu lo lo ye nyu na ti pa na con ni le su le pe pe yo lo nga je ya nya khu lo na con ni pe lom le ge la nga je ya nya na cha san cha mi lo ya nyu tu mi ne ya nyi ge to a ju lo ju lo yo ha ya ho sa nga le na con ni i chu ya do nga je ya nya i chu to lo le tem tai tem tai u tu tu na i chu kho ma do je ya nya u tu tu na te ti ke o te khu lo khu lo do ji ko nga ya nya yo mu a je ti ke o ma lo na ti ke o je le pa si to con ni u chi pa di ma yu ka nge di ma si cha ho lo ya nyu ge pho cha con ni i chu ne te yu me le ওই চুথ আদি মা মধ্য যুম জি মেজে এনে যুম জি তুমি উঠু থু দোলা না যা তরে চু খমা দে এনু থু লা না এ চু জুমে দে না হা এচু দলো মা দলো লে না হা ইসু সুগা কো নি গা হ না শিলাঙা এ হা হগানো ইসু সুগে সুথে না ফিফু ইচু ইচু লো মগে নি কলো না সুথ নি না ইচু মা লো মে এনু হু না কো নি মামে কো নি আচু চু কলো দ নে ইসু সু সি তো মা সুনে জুয়ে পিলাঙা লাই হুঙ ই সুনা দি মা মদো না ই চুমা লো মে এনু তুমি না চুজা তোলে খোমাই দমে এনু না হো যে নিহম থিম না কনি লে নাছা পোলা চৌগা জো জিলো ফালুম পোলা কলো পোপে না আবো মো পোলা একো গাই জঙানে ইসি সিলে এলা গালো এনু না গা গাই কনি ল এনু হলে বুখা পুলা হো জি হো পুলা কলো কো নে ইহা ধু পুলা মাবি চু ইহল ইহাম ধু পুলা মাবি চু ইহল এনু না ইসানি চুয়া থাঙা জো আদি মা জি না সুসুম গা জোয়া জোয়া এনে না ফ ইসানি না চুয়াইলো থিপ নাম দিয়ে ইয়ে পুরা জো না কনি ইসানি চুনা মাম সুইয়ালে হন কো না মালে আবো উমো কলো ইয় জোয়া এনে না লে মিছু ইসানি ইথু থুয়ে থাদুম জি লু ইল লে সবাই সবাই লে এলো ইউ কলো মিমাম নাই খো না কনি কলো ফেলা চে লো আলি দুনা ফেলা চে কনি কলো দুনে জোগানে আবু দুনা কনি দুম খাঙানে বালে দুগানে লে ইসানি মা বানি লো ইউ বাবা সিরে বিলালো ইসানি দু বানাগে লে ছে না ছম না কনি ফা এলা নামে নে তুমি নে ছা ছা নি গে নো এনি ছা নি কলো ছা মি নে কনি কলো জাদা মে এনি কনি না ছা মি কলো কলো এলে হুঙালে জাদা নে লামা এনিউ গা পা জাদা নে গা হুম দি চে মা জো দল এনি গা হুম না কনি থে সাবা না খে মানে জাদা নে লাঙা এনিউ এনি লে গা পা থাম মালে গে না কনি গা পা কলা আন উল এনু কোসি বালা নিফাঙা কোছে উল এনু আয়ম আনা সাথান থি না ছে গাজল এনু এনি গহম জনে কনি থাম বুলে গাঙা এনু থিপ না খাঙালে আপে চে কজ বোলো চে মামু উমিও নিজ খোল আথল এনু আইনি গহম সিঞা সিঞা নে গহম অঙালে জঙা এনু গা পা
ช่หุ่มก็ไปทำนะก่อนนี้อาเบเบมนะก่อนนี้อนุสาวรีย์สามกษัตริย์ง่ายอย่างเงี้ยนั่นยิ้มถึงนะก่อนนี้ประตูท่าแพงอ่ะซุ่มถึงนะก่อนนี้ประตูเชียงใหม่เอิมถึงนะก่อนนี้ประตูแสงปุงนั่นง่ายอย่างเงี้ยงานถึงนะก่อนนี้ประตูสวนดอกเจโกถึงนะก่อนนี้ประตูช้างเผือกเจียเงี้ยน่าซึมถึงนะหุ่มนะก่อนนี้เจกระตามนั่นง่ายอย่างเงี้ยน่าเหยียดถึงนะก่อนนี้แจงกูเฮือนแล้วไงอย่างเงี้ยน่าอุ่นถิ่มน้ากว่านี้เจหัวลินแล้วไงน่าเชื่อถิ่มน้ากว่านี้เจสีภูมิใจอย่างเงี้ยเฮือกว่านี้อายันนี้อาเกะทำบุญหมดน้ากว่านี้ลงทางก่อนจะหมดน้ากว่านี้ก็ป้าเอออาเกะหุ่มรู้ฐานแน่ครูอยู่ฮะอาเกะหุ่มอย่างเงี้ยเลยจะยังไงอย่างเงี้ยเฮือกว่านี้ยอมมานะโอเจครูจะน่าอยู่คุณนะครูจะทำแม่ประเพณีแล้วไงเราอย่างเงี้ยยอมมาจีครูจะทำแม่ครูจะดังไงอย่างเงี้ยครูจะเนี่ยยอมมาจีนจะจานเนี่ยเราอย่างเงี้ยครูจะน่ากว่านี้อายุมาเยอะทำบุญขวาให้กำลังใจแล้วครูปิลางาลอยเงี้ยสิริมงคลแล้วอายุมาเนี่ยจังเธอจังถารุลอยเงี้ยครูจะน่ากว่านี้อายุมาเมื่ออายุมือพายครูก็แล้วไม่เจียอย่างเงี้ยแล้วเถียเถียชอบชอบช้างปกครองห้องประชาชนเถียเถียครูชอบชอบครูจังหน้ามรดกทางวัฒนธรรมแล้วไงอายุมาเนี่ยไอฐานะลอยเงี้ยคือก่อนนี้และอนุลาไว้และอย่าจังอย่าจะโยนนะครูโยคุนะครูกุลาพาลอยเงี้ยจึงเลือกคนนี้ว่าพูดง่ายสบดีฉลาดง่ายเนี่ยอันนั้นเออหรอกูสิบลาเหรอคนนี้อายเนี่ยก็เดินหน้าคนนี้ก็ไปไอ้ดาราลูกพูดอินยังง่ายเนี่ยน้าก็ไปพัชกาติจีน้าคนนี้ก็คือละอันนั้นสมเชติลอยเนี่ยงาสิบลาก็น้าคนนี้คอนเสิร์ตแล้วยังง่ายเนี่ยก็ไปเซนทันแอร์พอร์ตเพื่อเมื่อจังหวัดเชียงใหม่ก็ลอยอย่างนี้ก็น่ากว่านี้ลานาซอฟท์พาวเวอร์เจ๊อย่างนี้มิวสิคลอก็กว่านี้พลังดนตรีคนล้านนาสุสากุลและทางไหนอย่างนี้ถึงไม่แน่อย่างนี้และหอยเดินน่ากว่านี้อินยังไงอย่างนี้ก็อายามน่ากว่านี้ร้านแนวบาสิร้านกันนี้ก็รู้จังยังไงรอชั้นสี่ก็ลอยอย่างนี้ก็ป้าวงก็ป้าล่ากว่านี้วงไงอย่างนี้เบเบวงน่ากว่านี้เอชเอลมิวสิคเจ๊อย่างนี้ศิลปินพื้นเมืองร่วมสมัยจะรอนั่นอยู่ที่วงหน้ากว่านี้อ้อมรัตนาและไงอย่างเงี้ยคือคนนี้ศิลปินพื้นเมืองล้านนาและไงน่าสมมติวงหน้ากว่านี้วงรุ่นทุ่งโรงเรียนสังกัมแพงและไงอย่างเงี้ยคือคนนี้ตัวแทนพลังคนรุ่นใหม่เจ้อายุมาหน้ากว่านี้บ้ากาปักกวยเนี่ยคุณลูกจะเนี่ยอายุมาจะรอแฟนคลับเอฟซีแมนจูเจ้อย่างเงี้ยคือก้าคนนี้เงินละไงอย่างเงี้ยน่าหน้าคนนี้ไต้ฝุ่นเจ๊อย่างเงี้ยกันโหนฉัดแล้วงาเก้าหน้าศิลปินดาราจิโร่เหอที่ครูเชื่อละเนี่ยหงันน้อยมองง่ายอย่างนี้หายอย่างนี้เจ้ามาจอดน่าลอยอย่างนี้ว่ากระกระเนี่ยเชื่อเลยมองหน้าคนนี้อาอย่างก็ไปร้านเนี่ยอุบาสิลาคนนี้จะง่ายอย่างนี้อันนั้นสมชิดตีลอยอย่างนี้จนน้อยอย่างง่ายอย่างนี้หัวคนนี้อาอย่างนี้ตัวหน้าและหัวเนี่ยแม่และจะกันเนี่ยละมาอย่างนี้ลอยอย่างนี้ก็เนี่ยตัวหน้าดูชัดบิ้มแล้วบินามาอย่างนี้ก็มันน่าคนนี้อันนี้มาอาคาระเบืออาคาลอยอย่างนี้ปลาลำเบือมือโจก็เนี่ยช้างทางง่ายอย่างนี้ที่ก็รู้จะช้างเลยมาจะลอยอย่างนี้ที่ก็รู้หน้าดามาอย่างนี้